কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8।

বিধায়কে আজি মন্ত্রী হিসাবে শপথ লওয়ার সম্ভাবনা আছে। একেদরে লোক জনশক্তি পার্টির রামবিলাসের দুগারী বিধায়কে হিন্দুস্তানী আবাম মর্চা আর রাষ্ট্রীয় লোকমর্চার এগারক বিধায়ক মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। মন্ত্রিসভাত বিজেপি আর জেডিও পরিচিত ব্যক্তিসকলে মন্ত্রিত্ব লাভ করব যদিও কেবাগারীও নতুন মন্ত্রী অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করে কালি পেরামারিবত সুরিনামর বিদেশ মন্ত্রী মেলভিন বোভার সহ আলোচনাত মিলিত হয়। নবম যুটীয় আয়োগের বৈঠকের অংশ হিসাবে আয়োজিত আলোচনা কালত ভারত আর সুরিনামর দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক সামরিক সর্বাত্মক পর্যালোচনা করা হয়। এই আলোচনাত বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা আর শক্তি উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা সামর্থ্য বৃদ্ধি স্বাস্থ্য সংস্কৃতি আর দুই দেশের জনসাধারণের মাজত বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। ডক্টর জয়শঙ্করে এই আলোচনার ফলত ভারত আর সুরিনামর সম্পর্ক অধিক শক্তিশালী হব বলে আশা প্রকাশ করেছে। যুটীয় আয়োগের বৈঠকের পাছত সাংবাদিকর সহ হওয়া কথা বতরাত বৈদেশিক পরিক্রমা মন্ত্রীগুলো কয় যে এই আলোচনা গোলকীয় বহুপাক্ষিক বিষয়সমূহেও স্থান লাভ করে। ভারত আর সুরিনামর মাজত গভীর আর আস্থাপূর্ণ সম্পর্ক আছে বলে উল্লেখ করে কয় যে দেশ দুখনের জনসাধারণের মাজত থাকা পারস্পরিক বিনিময়ে এই সম্পর্ক অধিক শক্তিশালী করেছে। এই সম্পর্ক অধিক শক্তিশালী করার অনাগত দিনত ভালেমান পদক্ষেপ লওয়া হব বলে তেও জানিবলে দিয়ে। শ্রোতাসকলে বাতৰি শুনিছে আকাশবাণীৰ পৰা। পশ্চিমবঙ্গৰ উত্তৰ চৌব্বিশ পরগানা জিলার মধ্যম গ্রামত অচিনাক্ত দুর্বৃত্তৰ গুলীত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এগৰাকী নিকট সহযোগী চন্দ্রনাথ রথ নিহত হয়। জানিব পৰা মতে যোৱা নিশা মটৰচাইকেলত অহা দুর্বৃত্তই রথৰ বাহনখনলৈ লক্ষ্য কৰি গুলীচালনা করে। আহত চন্দ্রনাথ রথক ততালিকে চিকিৎসালয়লৈ লৈ যোৱা হয় যদিও চিকিৎসকে তেওঁক মৃত বুলি ঘোষণা করে। এই আক্রমণত রথৰ গাড়ী চালক বুদ্ধদেৱ বেৰাও গুৰুতৰভাৱে আহত হৈছে আৰু তেওঁক কলকাতাৰ এখন চিকিৎসালয়ত ভর্তি করা হৈছে। চিকিৎসালয়ের সূত্র প্রকাশ করা মতে চন্দ্রনাথ রথর বুকুত দুটা আর পেটত এটা গুলিয়ে আঘাত করার ফলত তেওঁৰ মৃত্যু হয়। উল্লেখযোগ্য যে পূব মিদনাপুরের বাসিন্দা চন্দ্রনাথ দীর্ঘদিন ধরে মধ্যম গ্রামত আছিল আর ভবানীপুরত শুভেন্দু অধিকারীর সঙ্গে একেলগে বিজেপির হয়ে কার্যনির্বাহ করেছিল। গাড়ি চালক বুদ্ধদেৱো বিজেপির সদস্য বলে প্রকাশ করা হয়েছে। শুভেন্দু অধিকারীর বিজেপির কেবাগারী বিধায়ক আর নেতায় চিকিৎসালয়ত উপস্থিত হয়ে ঘটনার বুজ লয়। ইপিনে বিজেপির ঘটনাস্থলীত উপস্থিত থাকা জনসাধারণে এই ঘটনা সংক্রান্ত মমতা বেনার্জী আর অভিষেক বেনার্জীর তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে। পশ্চিমবঙ্গত অহা 9 মেত ব্রিগেড পেরেড গ্রাউন্ডত হবলগীয়া এটা অনুষ্ঠানত নবগঠিত বিজেপি সরকারে শপথ গ্রহণ করব। রাজ্যিক বিজেপি সভাপতি সমীত ভট্টাচার্যই সাংবাদিকর আগত কয় যে দিনের 10 বজাত শপথ গ্রহণ অনুষ্ঠান আরম্ভ হব। দলটির সূত্রে প্রকাশ করা মতে এই অনুষ্ঠানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহ আর বিজেপি শাসিত কেবাখনো রাজ্য মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার সম্ভাবনা আছে। এই অনুষ্ঠানের বাবে রাজ্যখনের নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করাকে ধরে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় শ্রম আর নিয়োগ মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়ায় আজি নতুন দিল্লী কর্মচারী রাজ্যিক বীমা নিগমের চিকিৎসা মহাবিদ্যালয় আর চিকিৎসালয়ত 40 বছর আর ইয়ার ঊর্ধ্ব কর্মচারীর দেশজোড়া বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা অভিযান মুক্তি করব। এই অভিযানের অধীন রাসায়নিক পদার্থ বিষাক্ত পদার্থ বা গধুর যন্ত্রপাতি পরিচালনা করা শ্রমিককে ধরে বিপজ্জনক কার্য জড়িত কর্মচারীসকলক বয়স নির্বিশেষে চিকিৎসা পরীক্ষা বাধ্যতামূলক করা হব। এই অভিযানে ভারতের কর্মশক্তির ব্যাপক স্বাস্থ্য সেবার সুবিধা নিশ্চিত করা বৃত্তিগত স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা আর বিকশিত ভারত 2047 দৃষ্টিভঙ্গীক আগুয়াই নিয়ার দিকত এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসাবে চিহ্নিত হব। স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ মন্ত্রালয়ে হরিয়ানার চন্ডি মন্দিরক কমান্ডো চিকিৎসালয়ত মগজুর কোষ ধ্বংস হয়ে মৃত্যু হওয়া এগারী মহিলার পরিয়ালে অঙ্গদান করে 4 জন লোকের জীবন রক্ষা করে উল্লেখযোগ্য অবদানের বিষয়ে আলোকপাত করেছে। স্বাস্থ্য মন্ত্রালয়ে জানা মতে সেনাবাহিনীর কর্মরত বিষয়াগীর 41 বছরীয় পত্নীর যা 2 মেত মগজুর তীব্র রক্তক্ষরণের ফলত মৃত্যু হয়েছিল। ইয়ার পাছতে স্বামী আর দুগারী কন্যায় মৃত মহিলাগীর হৃদযন্ত্র বৃক্ক যকৃত আর অগ্নাশয়কে ধরে বিভিন্ন অঙ্গদান করবলে সম্মতি প্রদান করে। অঙ্গদানের জড়িয়ে এজন 14 বছরীয় লোককে ধরে 4 জন সংকটজনক অবস্থা থাকা রোগীর জীবন রক্ষা করা সম্ভবপর হয়েছে।
আই পি এল ক্ৰিকেট প্ৰতিযোগিতা যোৱা নিশা হায়দৰাবাদৰ ৰাজীৱ গান্ধী আন্তঃৰাষ্ট্ৰীয় ষ্টেডিয়ামত অনুষ্ঠিত খেলত ছানৰাইজাৰ্ছ হায়দৰাবাদে পঞ্জাৱ কিংছক 33 ৰাণত পৰাজিত কৰে। হায়দৰাবাদে নিৰ্ধাৰণ কৰি দিয়া 236 ৰাণৰ লক্ষ্য অনুসৰণ কৰি

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুৱা। আজি বৃহস্পতিবার, 1433 ভাস্করাব্দর বহাগ মাহর আজি 23 দিন, 2026 খ্রিস্টাব্দর মে মাহর 7 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ পঞ্চমী তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:45:54 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 5:51:24।

0: আছিলে
1: হয় হয়
2: প্রায় 6 মাস সময় একে লাগি চলি আছে ছবিখন কন্টিনিউ আটাইকেইটা গানেই ভাল লাগে ছবিখন সুপার
1: ডুপার খুব সুন্দর গীতখিনি
2: হয় আটাইকেইটা গীতেই ভাল লাগে প্রায় খুব সুইজারল্যান্ডে শুটিং করা হয়েছিল সেইদিকে আপনার মন পছন্দ অনুসরি যিকোনো এটা গীত শুনে ভাল পাম
1: হয় হয় নিশ্চয় নিশ্চয় আমি শুনাব পাৰিম ধন্যবাদ হয়

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু বীরটার যুদ্ধ বীরটার পড়িয়াবাং নীলিমরণ সিং রংফার বিজেপি এলেক্টেড মেম্বার সাতু মায়ালং কিচেপারাই আটেংসি আরু নিফাই ক্রেসিয়া ফিসি আকিমি গভর্নমেন্ট সেমি টেংপু চিফ মিনিষ্টার আর পুকেত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লামথে পাকলাং বিজেপি সিনিয়র লিডার ডক্টর শর্মা পাতুমি কনস্টিটিউশন আর টেং পেন গভর্নর আরি ডেং আর পু পেন কেচি ও আলো কেপাজির পন ফি বীরটা কেপাচি টাক আটুম পেন কেচিং কি চিংবাই আহুৎসি বাং সাম পাকলাং আলাংলি সেন্ট্রেল পেন নাঙ্গে টয় অবজারভার মিনিস্টার জে পি নাড্ডা লাপেনতে আলাংলি রি আসাং হো হারিয়ানা চিফ মিনিস্টার নায়াব সিং সাইনি নাঙ্গে চিতং দু নাহুত বিজেপি লেজিসলেচার লিডার ইংবাই পপু থান পাচিনিল গভর্নর আকিমি গভর্নমেন্ট সেন্টিক টেক কেডোবম কেবিনেট আফান কাম কেপালাং আফান থান পাচিনিল পুনাথু আকিমি গভর্নমেন্ট কেসেং আফান কিসি কেডাঙা কাম ক্লেমবম আংবং এসেম্বলি সেক্রেটারিয়েট আর নিফাই ক্লিনের কেপারনি পেন আসাম এসেম্বলি সেশন কেডুজিয়াং রিংডো পু লামথে পাকলাংল নিথম সেশন কেডুজিয়া হু দোয়ান আকিমি মেম্বার সাতুম সেমে ডেংপো বাংসফ্রাং গভর্নর প্রোটেম স্পিকার আফান সেমি পাডেংপো লাপেন প্রোটেম স্পিকার কাপ্টেক মেম্বার হাতুম আফান সেমি পাডেংপো আসাম এসেম্বলি ইলেকশন মেসেন পেন কিচিউ নাফি স্টেট চিফ ইলেকশন অফিসার অনুরাগ গোয়েল পাতুমি ইলেকশন কেহাই ক্যান্ডিডেট আলিস গভর্নর লক্ষ্মণ প্রসাদ নারায়ণ আরিডেং আর নাটাং পেন পাজির পনল আকেহাই গোয়েল পেন কেচারি পন ইসি টিম গভর্নর আফান চিটংসি বাংফারো ইসিরাইং কয়রা থ্রক মেম্বার্স আসাম এসেম্বলি আকিমি ইলেকটেড মেম্বার্স আলিস পাজির পনল কেকলাং ডং আলামকে নন এবয় ইলেকটেড বিজেপি ডেক থা কেকলাং ডং আলাম কে নন এবয় ইলেকশন বিজেপি থ্রকনের কেপ রাহিনিয়াং হয় লংল লাপেন এন ডি এ মিত্রজুত এ জে পি লাপেন বিপিএফ কেপ কেপ আং হয় লংল ইলেকশন আংথে কেকলাং আফি পাতুমি আম্বারি আলং কেডো এ জে পি হেড অফিস আলং কেপাডো ইসি আর ডি কেডো আমাই আলং প্রেসিডেন্ট অতুল বরা আফান লেজিসলেচার লিডার লাপেন্দ্রে ওয়ার্কিং প্রেসিডেন্ট কেশব মহন্ত আফান ডেপুটি লিডার আর পু আফান ইংবাইল লাসন থাক থাকসি পার্টি সেন্ট্রাল সেক্রেটারি মাতে ডিমোরিয়া কনস্টিটুয়েন্সি পেন কে হাই মেম্বার্স ডক্টর তপন দাস আফান পার্টি সেক্রেটারি আর পু পিল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আফান চিফ মিনিস্টার আর পু কেপাপি আফান বাংস মাইলং জেপারাইল মায়ালং পার্টি ওয়ার্কিং প্রেসিডেন্ট কেশব মহন্ত এমপি ফণীভূষণ চৌধুরী পেনডাংলক এসেম্বলি ইলেকশন আলং কেহাই বাং কেপ ক্যান্ডিডেট লাপেন কাপ্রে কাপ্রে আমলু গাতুম চেটং দুনল গুহাটী হাইকোর্ট গুহাটী আলং লংকেথে আহুত কিসুং কেফোনাং পেন কেপাজক আফান কাম কেপাক্লেম লাপেন পুথত হিয়ারিং কেপাডো আহুত কাম কেক্লেম আপুথাক রিপোর্ট কেপাপি আফান গভর্নমেন্ট আফান হুকুম পিল গুহাটী আলং আর ভি কেজাং আহুত লংকেথে পেন কিসুং কেফোনাং আপুথাক এডভোকেট মাতে লয়ার সন্দীপ সমরিয়া পেন কেফাইল পি আই এল হাইকোর্ট চিফ জাস্টিস অসন্তোষ কুমার লাপেন জাস্টিস

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেঙ্গে বাংলাকে মিডিয়াম ভেবল মিটার্স ফারুপ লিরা ক্রে সিরা টক বরফ কিলো হারসলং ফারু থ্রক সিরা ইংকরা সির কে প্লাফেন এফ এম অলং কে ফারু সিরা সিরা টক বর থ্রক মেগাহার্স বিগে আরু চিকলু নিফাই থ্রক সি থেমানার নি

কটকলাল সরকারি গারাঙ গদান মেথাইজেন দিনী রেশমী খুব আইডিয়া এস এন এস আই বে আকাশবাণী গুহাটি মহাবাহু সমজানি ফিরেন দুলারাই খনাসংগ্রাফরসম জি অনলাইন সিবিনায় আর খুলনাকে বহরফিনে দিনী বড় আপাতকে এসে থাকায় গজন্থ

জগজিত সিং আর সংগীবৃন্দর কণ্ঠর সুরদাস রচিত ভজনটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পৰিচিতি।

লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রভাতী তরঙ্গৰ বিষয়ে বিশ্ব থেলাসেমিয়া দিবস 2026 অতিথি হিসাবে থাকিব ডক্টর অভিজিৎ ফুকন আর ডক্টর জয়ীশা দেব। দিনের 12:30 বজার আরডিও বুলনীত সৌন্দর্য শিতানত চুলির যতনের বিষয়ে প্রণামী অধিকারীর সহ সাক্ষাৎকার সাক্ষাৎগ্রহণ মামনি তালুকদারর। নিশা 8:02 বজার উপন্যাস পাঠ অনুষ্ঠানত রজনীকান্ত বরদলৈ রচিত উপন্যাস মিরিজুরির ধারাবাহিক পাঠর অষ্টম খণ্ড পাঠ উৎপ